চল হি দাং দি পড়োলে তাং ক্যাপ্টেন দিঙ্গান মলান তুন কান হনুমান কালিসা সান বর্জুং কান উন্তং পর তাহানান হেডুপ মলিয়া মঙ্ক কুই বাবা বাজার জিগা সাং ক্যাপ্টেন মরে সা ইমোশনাল সুতলা মামা জুই পরজুয়াং বেড়া তরসেবুত টিন্ডাকান বরানি আন্ডা মম্বুয়া সেলুরু দুনিয়া ইঙ্গিং বর বিচারা দিঙ্গান আন্ডা দন্স কলুয়ারগা আন্ডা সুঙ্গু তেলা মং হারুম কান নামা বাংসা তেকা শ্রী মোদি প্রধানমন্ত্রী মনেরোতি সোলেরি দাস ইমোশনাল ইয়াং মৌলুয়াস দি সেলুরু নগড়ি সেরায়া মৌনবুত কান বাবা দুয়া খুসুস ধান আরতি সেডাং দি পঞ্জাত কান মুলাই দারি সেবর কুন্ডালা হিঙ্গা বাদা বদবন দমি কসে হাতান দান উমর পাঞ্জাং সাং পিলত মলিয়া মমুজি তেগা সাং কপ্তন উন্তুক মনন্দ কান মাসা পমুলি হান্যা সবগাইব সবুয়া প্রসেস ইয়াং মনমুতু কান কসবরান সত্যমঙ্গা প্রেসিয়াসি কবে আসান সাং পিলত মলান তুকান হনুমান জালিশা সত্যপ হাডিবর সামা পুত্রান্যা ইয়াং বড়ুসিয়া দুয়াতা হুন দমি মমুজু ইকতান দেঙ্গান বুডায়া ইন্ডিয়া বলিয়া মনেম পাইকান রাসা দরি মকাসি কপাড়া মম পমরিন্ত আরব সৌদি দান উ ই আতাস লহরান মেডিস দ্যাংলো আরবিয়াসা সরতমঙ্গনকাই উংকপান সাং ক্যাপ্টেন মঙ্গনাই বাসার্ন্যাল কাসি সায়াং দ্যাং দি ত্রিমদারি পণ্ডুডুক সতেম্পাত বলিয় মঞ্চতাত বাবা তিন্দাকান দাং ক্যাপ্টেন তিলমঞ্জাগা মন মার্তাবাত দণ্ডে পিটুসি সেলুরু পৈলট ইন্ডিয়া দি মাতা দুনিয়া হারি ইনি আরালা গান্ধী জয়ন্তী আন্ডা তিলমনুঞ্জুকান মাকনা সজিতি দারি প্রিন্সিফ তাম্পা ককরাসান মলাই তিন্দাকান ন্যাতা আন্দা উজর শ্রী মোদি প্রধানমন্ত্রী বরবিন চাং দিঙ্গান হাঙ্গা দলাম ভাষা গুজরাতি মনে মনে কান কান খবর অনক অনক সাং ক্যাপ্টেন ইয়াং মাসি কচ্ছিল বোবিদন জিবা বলিয়া মং উংকা কাপকান ক কুমান ইয়াং মন্ডলাম তরহাডাপ উড়াং তুয়া সাং পিলত সরতা স্ত্রী নিয়া সোনাল বেন ইয়াং তেতাপ মনুঞ্জুকান কতেঙ্গান নন কুহান ইমান ইয়াং লুয়ার বিয়া সা তাম্পা সে দিকিত পুন কুলুহান পর চকাপান বারু বারু ইনি মলিয়াও মনে মনে কিনকান সাং ক্যাপ্টেন বাবা দিদি নিয়া সুলালু দাপা দি হুবুঙ্গি মলালুই তেলে পুন দন বরজানজি উন্তুক মন্ডেঙ্গার কান দিতেল পাড়ে বেসাতা তরসেবুত সচারা লাংসুং সাত মরে কর্তমু নানতি বলিয়াও মন্ডুয়া কান কসুম্বু হান টোটল দান পমুলিনিয়া ইয়াং চপাত বাগি সাং ক্যাপ্টন সম্বরি মনেগাস খান বাবা সলরু বাংসা বর্দিজি তুগু মন্দুকুঙ্গান্যা সেরগেরলা ফুলি আগর কিতা বিসা বর্তমু সমোগা তুহান বরকাতি আন্দাদান জয় হিন্দ তেগ শ্রী মোদি প্রধানমন্ত্রী ইসরায়েল বেঞ্জামিন নেতানিয়াহু যুগা তিলা বরবিচারা দিঙ্গান ক্যাপ্টেন স্মিথ মচ্ছর তানি পরের মঙ্গান ফ্লাই দুবাই পাডা হারি সপ্তু মহমুজি ন্যা সবগাই পাহলাবান বাগি ইসরায়েল ইন্ডিয়া দন সলুরু দুনিয়া কারণা পনারান্যা দলা মনে মতকান পুনর্বাঙ্গান ফ্লাই দুবাই ইয়াং মহমুজু ইসরায়েল সতলা ইয়া দি দুগা দি সেরঙ্গান ওলে কোপ পৈলোত ন্যা পাডা টাঙ্গল তিগা পুলু সেপ্টেম্বর ক্যাপ্টেন মচ্ছর তিগা পুলু লাপান্তা হুন সাত ইনি সেরাং মঞ্জুলাই পড়াবতান দি সবুয়া রুমাত সাকেত দি উ ই আ সতলা মঙ্গলামি ইলুকা পারা দালাম ইনসিডেন্ট হারি রাবু সতরসবু দালাম প্রচকাপান টেলিফোন ইয়াং পনু হারু ইতু নেতানিয়াহু যুগা মন্ডুকুং ক্যাপ্টেন মচ্ছরদান প্রধানমন্ত্রী মোদি যুগ উন্তুক মলায়কান আপি বুদ্ধপাত উপচারা হারি কমর্ডেকান ইসরায়েল প্রেসিডেন্ট আমেরিকা সারিকা ট্রাম্প যুগা মন্যবুত পিলট আসল ইন্ডিয়া তরসেবুত সুবকাই সৌরাং পাহলাওয়ান কো পিলট ক্যাপ্টেন্স মেত মচ্ছরিয়াং বর্গ বর্গিনাং গাড়ান উমান মলাকুকান সরাঙ্গান ব্রুতল দি দালাম কো পিলট উনাকান দপাত দরুরত ভস্কিপুন মঙ্গলামি লুকা পারাদান কহিলাঙ্কান বান্যাক দারা ক্যাপ্টেন মচ্ছর দি পড়াসিল মম্বুকা কুঞ্চি পিন্টু কোকপিট ধারি দলাম সহিঙ্গা মমুমগিন কান পর্ণুঙ্গুঙ্কান দন পিলেট ইয়াং তিদাং তিদাক বর্তুগ দি দলাম পসবাত উন্তুক মলুহা কান পণেওয়াঙ্কান দন মঙ্গিলা কান পনরমাঙ্গান দিঙ্গান আমন কতাবুক আরব সৌদি ততলা মন্ডপাত কান পড়াবতান আবল দিতাবুক ক্যাপ্টেন মচ্ছর দি তরবা কান ক আবু ধাবি উন্তুক মন্ডপাত কান পর্বতাসান মেডিস লবিলান জুত ইয়া কিনি সিডাং দলাম মাসা পমুলিহান দান কন্ডিসিনা দি লাবুরানকান স্টেবল নমিকান তাদি